রোজ কালো মাগো চুর বাতি নানি ঘালো শিরো রোজ কালো মাগো চুর বাতি নানি ঘালো শিরো পুরো নানি জিনে দিঘো কোনি শিরাম পড়বো জিরো রোজ নানি জিনে দিঘো কোনি শিরাম পড়বো জিরো কানে গয়ো ভাগ নানী কে গই লাগ কানে গয়ো ভাগ নানী কে গই লাগ রোজ কানো রোয়ে ভাই নানী দৌড়ে রোজ নানী দৌড়ে কানো রোয়ে হে ছেড়ে মেহাজি রাগ রোজ ছেড়ে রে দীপক রাগ রে ভাই কানে রে মানা পুর চালা যোধপুর পুরো যোধপুর কা কবুতর আর ভাই উড়তা রে ফুর ফুর রে কমু তর বলি গুর সোরা বোলা হুর রে লাগে গিন্দকড়া রে লাগে গিন্দকড়া।